0: Nema drugog Boga osim Allaha, Muhammed je Božji zaslanik.
1: Ilah mađiro, Allah moje, Muhammedna wa Rasul Kisa.
2: In ja patu dju a par Allah i Muhammed ili mi sašit Allah.
3: Mami pa ćao in daj nog čak Allah. และท่านนบีมูฮัมมัดเป็นศาสนทูตของพระองค
4: ์ لا إله إلا الله محمد رسول الله
5: There is no God but Allah and Muhammad is the messenger of Allah

0: Nema drugog Boga osim Allaha, Muhammed je Božji zaslanik.
1: Ilah mađiro, Allah moje, Muhammedna wa Rasul Kisa.
2: In ja patuđu a pahala i Muhammed ili mi sašit Allah.
3: Ma mi pa ćao in daj nog čak Allah. และท่านนบีมูฮัมหมัดเป็นศาสนทูตของพระองค์
4: لا إله إلا الله محمد رسول الله
5: There is no God but Allah and Muhammad is the messenger of Allah